আকাশবাণী চুচানপুর জিঙ্কা নিধান সগিল মিনিট সোম আলহিন তকিল হনিন তাদের প্রোগ্রাম কি পান্তায় জিঙ্কা রেডিও মাইজৌ সি জিঙ্কা ফা তুনি জিঙ্কা হি হালু খুয়ার হাকু নাভা চইলা সও আবান বানায় গাই দিও হি আমা সপেনা দিন হালু ইয়াতে আসাও গা জুতে

0: আকাশ পানি চো চানপুর এফ এম জালে খাত পয়েন্টলি মেঘাহর চাপন কি পং হিয়া আহি আমা সাইন আই হেতু তে তেং তেং চিবাই তুনি হুনসে টালেন্ট শো কে জিং হুনা হেউটু পা নিং বাংলিয়ান প্রোপাইটর কাম বিল্ডার্স তো হৌলিম না নে রিং ইহি আমা সাইন হেউটু পা নহুনমান ফটাক আকাশ পানি চো চানপুর আদি গান হন পিয়াল জা কিনা কিপা থু কন গে না ইহি
1: ওলে কিলে কিপা কে
0: ইউলিমনা ইপন গাল দিঙা ইউলিমনা ইপন না দিঙা আই হেতু তেন হনথে চিয়াং জক সেম না দিঙুনা নংলামা পাতিনা ই সেলফ ইন্ট্রোডাকশন ইচি দিয়ামা নংলে নং ই নাহি না নং কি গেন চিয়াং লে চিন ম
1: ও ই কি পাওয়াইয়া নি কে কহিলে ইগেন তাক বাঙিনা ই কমিন এস নিংবাং লিয়ানা হিয়া এ নিউলামকা দরকাস ভেঙা ই কতেংওয়া ই জি কানি তা আ ই তা নি ইলে ই ইনকোয়ান তেতো খোসা কহিওয়া ইনকোয়ান পিলে পু তেতো কুমসোম ভেল ই আর্কিটেকচার অ্যান্ড প্র্যাকটিস আলমকা আনা খোসা কহি
0: ওলে কি পা হয় ওলে ই দোট না আবা না দিঙি না ই কনা জাগ দা নি না লে কন থে দা নি ই চিদিয়ামা এ লামকা খোপি তু লাই খোবেল খাং তো জেলা ইন নাল তাক তাক তামপি লে বিয়াকিন তান ফাবং নং ডিজাইন ইচি দিয়ামা প্ল্যানিং ইচি দিয়ামা গাই খেত তু তেন আথে শিয়াম জক শিয়াম না দু না আলিম আবোল দিদান চিনি ম নং গেল বং আতাম জো চিলে তামপি বং ওম তা আহি

আকাশবাণী চরচাঁদপুর আহমকি পনখ্যাক না এফ এম মেকা হর সালেখাত পয়েন্ট লিয়া কি পানে হি তু মে নিসম নিলে খাত চাং নিলে সোম নিলে কুক নিঙা নিতাক লাম দাক নিলে সোম গালে গিয়া গিন তো কিতো নিন তু নিয়ে আহুন সে না পাতহিতা গাই খেতু তে নাকুন নিতাক লাম ফা তু নিতাক লাম কিচাত দিং দান তামল পান দা কাহন নেই দিং দাক থমং গিন চ্যাং ইন বিভিদ বারটি মম্বাই আপন লাক সোন ইংাই খেদিং দাঙ্গাই ইন মান হাংজৌ লেলোম তে আপন লাতোল লিং সিমতে কম্পাও ইংাই খেদিং দাঙালে মিনিট সোম লেঙা ইন গাইসিন পামে লেলোম তে আপন পথিয়ান ফতনালা কাবুই কম্পাও ইংাই খেদিং দাঙালে কেমিন পাইটি প্রোগ্রাম কি পানদিং হিয়াই হুনা গাই হোল চিং লেলোম তে আপন লাতোল লিং ওমদিং পিস এন ইউনিটি চিথুপি বসা এল বি সোনা পানথুগেন ইংাই খেদিং দা গু কেনমার প্রোগ্রাম ওমদিং হিয়াই হুনা জাইতু কং লেলোম তে আপন লাতোল লিং ওমদিং ওয়াটার বোন ডিজিজ আহং পিয়ান হিয়াক না লে কিভেন দিং দান চি থুপি জঙ্গা ডক্টর লালদম সং রংচাল আপন থুগেন ইংাই খেদিং দা গুব লে কিমিন থারু প্রোগ্রাম ওম দিং হিয়াই হুনা রিকি সিংসন লেলোম তে আপন লতোল লিং ওম দিং এমপ্লয়মেন্ট এসুরেন্স স্কিম চি থুপি জঙ্গা লিলি আপন থুগেন ইংাই খেদিং দাকসগি ইনফার্মেন হোম পাইটি কম্পাওয়া ওম দিং হিয়াই হুনা লুনমিন থং লেলোম তে আপন লতোল লিং ওম দিং তুনগিন নার্সারি নেই তো পি লাল ব্যাগ লিয়ান তো গাই ব্যাগ লুণ হৌলিম না ইংাই খেদিং হিয়াই তানি পোয়াং লোক দিং তুই ইন দাক থমগিন তো কিতনিন বিভিদ পার্টি ইংাই খেদিং

আকাশবাণী চুরচানপুর তুই দাক আলে আকিম আহংগিন দিন তোকিতনিন পাইটি প্রোগ্রাম ইংাই হিদিং দাগুক ইনমার প্রোগ্রাম দাগুক লেকিম ইনথাদু প্রোগ্রাম তে বানবানিন ইংাই হিদিং

0: hepatitis, dysentery ha hi abikin airam India atambik MM a chun achengna state Manipura ruk chun typhoid le diarrhea ha hi atlang puin atambik chun waterborne disease hi subject zau tak anilein akipakoin AB theino dingana chulein a nilaya anlarzul big deu tak typhoid le diarrhea hi toiten hang biching tumaiti apakhatna typhoid hi natnarik chikhat salmonli typhi taksa alak lut leya intan ania mihrim le mihrima intho chowin inkai song thei anilein inkai all big mm mihringa anlang dan tlang pui hai chu khosik damel theilo hunso tak a lo umta chaungoi ngoi a inri ekin tar anno le ekin tui luna luksu phingna lale thinlin chuna changin a serious de phat bleeding hai chen omlak India rama kumtin mihrim maktedui paruk pakhat deutho hin typhoid kai anga sut ani chun in enkol na thatok no lein mihrim singkhat velin nunna anchan anga sut ani bo typhoid na na hi ahun taka vaccine la ka mithim lem doctor hai ron chun nat natri mm nilo ani tuiting lim don mani in vong phai hin typhoid a in thok in veng thei ani apani na diarrhea diarrhea aiti hi sungkho nikhata vaithumne ka tam ekin tui mm a in nom ni deu tak ani diarrhea hi airila infection ani tlang puya natnarik hing virus bacteria protozoa parasite haifak le don athing lim to no leya taksa bunga eilak lut phat tlang puila chun food allergic lactulose intolerance le khomin diarrhea thai bok ani diarrhea ana hi athentam takin ngai tha nain aimang laka ami ruk chu naute kumnga nui ting thina intluntu apathumnya indaramena thlingphak hilani asan inglem ei ti chun taksa inthok tuya sukron mm laka chu chu kal thin hai chun ansin tho ding ang tho taloin anung hlo sam talak ani waterborne disease natna chidang dang leihin thina nasat takin ami sut meka ইতিনাম ইনভেং তাঙাই তা তি খোম হি হৃত পৈমো হলে চুলেইন পয়েন্ট থেন খাত হংতার লাঙাইতে আপাখাত না দিং ইং তিকলাই খমা তুই থিং লিম দোন আন্নোলে তুই সুং থাত দোন দিং আপানি নান বুফাক মালে বুফাক খপ জাতা কুতহাই ফাই টাকা সোপ দিং লে এক ইনা ফেজো জাতা কুতহাই সাবোনা ফাই টাকা সোপ দিং আপাথুম না দিং ইন থেই মেরু আবিক তকিন আসেলা ফাক হাই চি আং ফাই টাকা সোপ লাক দিং apalina nala vong thading apanga na inko leking sukfai thading aparukna wadunga munnok hai de hon me me loading apasarina vaccination thataka tholakding aparitna mania inhoino na hrichun anmating doctor ronding le adang dang hai anni ole hingai popoi waterborne disease chungchang toiten ayung tarlang thei hai chu anni hrisella laudam thara kalome
1: তু তাই ইংাই থাকা তুই থিং হিম লো মংলে ফাকলে দোলে না উমথে হাই আউম সানলে হানবেন দান হাই হানে জায়তু কং ইন দোন কিরলা এই নুন্ই তিহলা সাকাই